কনিগদিক আকাশবাণী শিলং খবর বানফুলে দায় লাসেউডর সিনরাম কিমাত কিব কংসান জক খবর মনতাক জানমিন খমিবনিয়া ওমিন্ত্রী সরকার খমি কি স্কিম জক সরকার খমি বা সরকার জেলা সাউথ ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট অন খমিবনিয়া ওমিন্ত্রী সরকার খমি উমানসুক মন্ডাভিয়া একে জিপনখ্রে এক ন্যাশনাল গেমস প্লে কনরাদ সাংমা এক রোড প্রজেক্ট বলা বেটিংখা দক ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড দক ওয়ার্ল্ড ব্যাংক হা ইস্ট জয়ন্তী হিলস পিনবনা ইউডিপি দোবা ভিভান স্টোন খারঙাপ কিনতা কুম উকিরতং নাক শিলং পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি কি খবর কিবনিয়া উমিন্ত্রী সরকার কমি উভুপা থিরাজু শ্রীনিবাসা বর্মা উলালে পঞ্জুঙ এক সাউথ ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট পানখমি ইবনিয়া এক জিংপিনত্রী কাম ইয়া কি স্কিম সরকার কমি বাট সরকার জেলা হাগনি গজিংনে জুঙ উলাসামরু ইকি কার আয়ুষ্মান ভারত শেগিনং ইয়বন্তা উলালে জুরেপ ইকি কাম কা ন্যাশনাল ফার্মিং হাপক এন আর এল এম উলাইকন্দু অপিকিনংত্রী আঙ্গানওয়াদি বাট উলাপ্লি রু ইয়া কা ইয়ং পি এম এ ওয়াই জি ডাক বা আইটি উশাবি শাহ ইনং ইয়বন্তা শু শু উমিন্ত্রী উলালে পঞ্জুঙ রু এ কি কম্পন রো কী ফের বফের কী কন্থোপ ইকি লিনিয়া ইকজান বাট কি টপ ওম কী রু কি জগা সাইন বার উলাই সিমবন্তা হাক প্রোগ্রাম থুংদিং খাম হদিয়ন উভারমা উলপন লং ইকজিং লং বাট কি বোর্ড পিনিয়া ডিস্ট্রিক্ট পানখমি ইবনিয়া ইকি স্ক্রিম ইয়কি স্কিম কুম ক এম জি এন আর ই জি এস ক পি এম ই ওয়াই জি ক জল জীবন মিশন বার কি প্রোগ্রাম কক কখিয়া হাক জো কপর উলপন পাও গুজিং সৌকমেন ইকজিং ত্রেই জং কি বোর্ড পিনিয়া ডিস্ট্রিক্ট পানপন ত্রেই কাম ইয়কি নিকি স্কিম কা মেঘালিয়া ক্যাবিনেট কলমঞ্জুর ইয়া জিংপন কলা এগ মেঘালিয়া ফরেস্ট অথরিটি অ্যাক্ট শি হাজার খন্ডাইস পা খন্ডাই ফুয়ে কথমু বনপন খলাইন ইয়া জিংপন ইয়া কি খ্লাউ বিতাব বাদ কজিং ত্রেলাং বা কিথনাথ ফরেস্ট বাদ কি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল উমন্ত্রী রংবা কনরাদ সাংমা উল অং বা জিংপন কলা কান আইলাদ এগ মেঘালিয়া ফরেস্ট অথরিটি বনপনন কাম ইয়া পিসা সরকার নাগ বন্তা গজিং ত্রে কাম জংকা বাদ বনকিয়া গজিং ত্রেলাং জুগিতা ত্রে কাম হা গজিং এ দাব গজিংপন ইয়া কি খ্লাউ লক্ষ্মী লন্তি রু বা কনে কজিংপন কলা কন কনতিয় কজিং ত্রেলং কজিং পেটঙর বা কজিং পিনে পনসা ইয়া কি খ্লাউ কি বিতাব হাকলেন গজুল্লা ক্যাবিনেট কলাপন স্কেম বা কনে কজিংপন কলা কনে রাব বান পনখ্লাইনি কি লাট কি লন্তি কি বেদে বা কজিং পিনিয়া ইয়া কি খ্লাউ কবনে কাত বা কন কনতিয় রু কজিং ত্রেলং কব খামভা হাপরিং কি থনাত কি বেদন বিনতা হা কজিং দা ইয়া কমারিয়াং বাট কজিং পিনিয়া ইয়া কি স্পা মারিয়াং হামি ঘালিয়া কা মেঘালিয়া ক্যাবিনেট কলা মঞ্জুর বন আয় কা লাট বন পিনডাপ ইক জিং সিউ কি বদন কাম নাক বন তাকি কালি কামাই তং শি সিয়েন ডাক বা মাপ নো খন্ডাই ফৌ নাক শিসপা ইয়ে কি বাম পিনথমা ইয়ে কি ফিটনেস সার্টিফিকেট কলা মঞ্জুর রু বন মা ফ্রাপ